ɔse wɔ ndɔwɔ ama ne nkɔ na aberanteɛ baako a ɔdi anyimwo akyi a ɔmaa ne girlfriend kɔɔeɛ nkyiri aberanteɛ no asan akɔ akɔpakyɛ wo nti mesrɛ wo ɛnyɛ sɛ yɛse wɔ ndɔwɔ ama ne nko nti no wohwɛ na ɔkɔ ɔbɛha wo koraa no a wohwɛ na ɔkɔ a ɛbɛha wo koraa no a na wo ma nakɔ ɛkyire na wokɔpakyɛ wo ɛno deɛ wosan kɔ